ফিক্কা বলিয়ে তন মন ফিক্কা হই ফিক্কো ফিক্কা সতিয়ে ফিক্কা ফিক্কি সোয় ফিক্কা দরগা সটিয়ে মথুকা ফিক্কা।

সার অপার পরে, অপার পরে পায়ো অপার, হৃদ অন্তর তারেও দুঃখ পঞ্জন আত্ম প্রবোধ, মন তত বিচারেও সদা চায়ে হর পায়ে, প্রেম রস আপে জানে সতগুর কে প্রসাদ, সহজ সেতি রঙ মানে নানক প্রসাদ অঙ্গদ সুমত গুর।